0: water soluble vitamin hai ba ma
1: okay.
0: oil da tumba ma ko maru ni sidak panjening se example am kha pu san jara ke koi hangam sa ma matam da nupi sing na tori se hangram gi green pigment to cha mi ni hai da na phajana cha mi ni hai da na bir bir noi thalaga ma gi asang ba pigment sing dol ma chu loina ko on ba si yarim khai to bi ganu sina koi gi nutrient ma na ba id nutrient se nga sai panjagi bu do sing da tumba ya ba vitamin su lai ba nutrient mang doi ni ba haiyeng thongna ba insang do matam mangi haiyeng di matam kana to de hai dana su yari ba makai nga si soi do ga thambi ba se thambi ga no yari ngi pum na sa ma ga khai ba du di haiyeng dum charam ba de khai bi yo du ga thong bi yo si gi concept su lai bi bi ai amana ising da tumba hai re dana ko thau da tumba su lai example ama koi sai yendiam da calcium go miao hai dana ko yendiam si su koi na irom na phut matam da na tra ga ken yendiam phagi wan na te ko irom na phut matam da haidok pase mehi se sisu sagi ising da tumaga nutrient sing che mang bagi ma cha ma su oye ba adui dina yari ba makai concept se nga sagi haiyeng thabuk se le haidana su adegi po se soi ba matam da cham ba matam da yari ba makai soi do ga cham bi ga nu ma pum mo na haidima pum mo na cham ba ya ba po da ra ga di pum na dum cham bi ro aduga saram dai da fresh point na khai ra ga to ba se si si na si practice wen na to bi adiki makhata bada koi saida yamna local da practice tone ba chakse chakse koina sajik lem ba se thamjan nare aduga mu horen ki chak thong ba se sida hapsan ba su kan practice tone ba koi saida locally ama common wen ko ajmain taw do sharuk pudi koina chak rem ba se ha na gi normal temperature da thong ba press ba potuga masai gi chak to yangi hapsan biganu ba ato pa belu de product yam sem ba yai chakse da ki su ko aduna example ma nga sai mayar ma jitu ubira mane rice cracker gan thola isi panda di yam na phangi da na ko ko sida mo practice to dobe bani ko na sak se ta khai ra kan da ne ato pa cutlet ko ma sem su yai sa gi alu gi binding is in ama alu hap te shuru pudi sa arem ba do adu na dum ta khai bai di sugai ra ko adu my ps walan bi da na adu da adu na binding is in ama ora
1: ka tu pasana na
0: ma sa na ma ko gi adu gi mahutu da ko na mane da tilau adagi sa gi right vegetable ma hapsa laga adu su katle ki mong su sa ba yai ba aduna sak freshly thong bodu hapsan ba gi mahut ma gi tongan ba value the product ma taw raga tongan na chabi yo ba adu kan su khajik ti yari ba ma kai sagi concept si da sak si sajik si yari ki lemon bi da ba lemon bi da ba hai ba di lem da ya de nung padok lem ma ga su adu maina nga sagi yansan na ba gi mahut ta sagi product ama si ma ga chabi yo ba manam di ka ino da contamination thoro pa chang si hajik temperature ma si jang ni ma tang ina chuka len tha se ya na spoilage ki chang wange aduga asai gi sak to le me ha na sa phu da dum ha pa ka tham ma ga ma gi mo na temperature maintain tau da ba gi hai ta re ta se na cha gi hai ta ra ga di compact ona hapsan bi oba chilling to ra ngak tang gi ora ga su ai bi di hing lien lien doi ta ra ga di ma hapsan bi ro aduga to pa belu da pra tak tau ba dum ya
1: ko na in chang na pi se se ma ga tangkhai ma khak pase ka ko tilau si ju khak pa phate ha bi tai masi ki matang ju tang hai bi
0: okay maru na tilau se di yaring gai freeze su happy roi dam ne ma di okay koi maru na freeze da pa ya da sin jak se sing tilau sanam se yam perishable oi mai sai water contain wang e adu de na jem hik matai se si sina yam na pam bhai ta re adam ma yam se tum khang bi gan tilau se khai da la tham ba kan da dum tumit kum bhai ta re পায় রা দম বুবু লড়কে থে আদি মাই তিলু তংখাই খাইদলগা সুখাম থামি গানো লোসি নাবিও নতন পোরশন সাইজ কি তিলু মাইনে সাই কনজুমার কি রোল চলাই হাইসে সাই স্পোলেজ তো হেলথ কনসিয়াসে সেই যে কনজুমার কি চৌদাই হাইসে কনসেপ্ট মামে মাইন লাইরগদি সাই চাই পোট আদি পোট মামে মাইন লই থামগদি সাই ইমুংসে কি তসেন ইমু আমি হেলদি ওই হাইসে সাই পাবলিক তুই আদি নেশন লাগতনি আদি মাই পোটে খাইদলগ তংখাই খা আথমসে মরুয়ে পামু ইয়ান থামজনবই থাকে তোয়ে হকচাংদ কানব পোট আমত নতে হকচাংদ না ফুটবল ডিজিজ থাকি মচা আমি মাই কনসেপ্ট মামে আদম থামগ ইমুদ সেফ ওনব
1: ওয়াফম কয়া থামে লমদমসিদিন ইনজাং নাপি থং থাইবাদম সাব তৌরিবনি আফব হকসেলদমক চিনজাক সেম সাব হাইসি কী কী হাইনি
0: লক্ষ আফব চিনজাক চাবি

বাং চিং ছাং না পো লই বি নং বু মিরাই রুবা লাপ না লে হউবা হাদ পন্থো খুই হুই নং বু তারাই রুবা সেইনা পালে লেপ না কংলে নমো লেরাং হুই বি নিংল আইদি

নাহালামটা থাকি নিনি পান দেখি নাশি গালে লই রলে নু পান বুদিন মিনি ইমাগে চাগে উনান্দে বাবু মাপাবু আই গে থাওয়ায় সিদু ইশাকি মাইনে শাকলি বংশে মাপাবু নু উবিদ্রবনিনা পাইবিরি বসরিনি কোয়াগিদি সুন্দাই তান থাংদ ননাই এমন্দা মুক্ত পিবি ইয়ো ইশাগি সিংল উদন লেদৌ সরু নাশিগি আইহিং আসিদ আত্মাঘাত।